শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার হিরোশিমায় বার্ষিক শান্তি প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। জাপান জুড়ে মানুষ নীরবতা পালনের মাধ্যমে নিহত ব্যক্তিদের স্মরণ করেছেন। 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যে সময়ে বোমাটি ফেলেছিল সেই সকাল 8:15 হিরোশিমায় নীরবতা নেমে আসে। বিস্ফোরণের তাপ ও তেজস্ক্রিয়তা শহরটিকে ধ্বংস করে দেয় এবং বছর শেষের মধ্যে আনুমানিক 1,40,000 মানুষ মারা যান। যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে অনেকেই তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার কারণে ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং রেকর্ড সংখ্যক 121টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হিরোশিমার মেয়র মাতসুই কাজুমি শান্তিস্মারক উদ্যানে স্মৃতিস্তম্ভের ভেতরে পারমাণবিক বোমা হামলায় নিহতদের একটি হালনাগাদ করা তালিকা রেখেছেন। তালিকায় এখন নাম রয়েছে 3,53,639 জনের, যার মধ্যে সেই 4,393 জন অন্তর্ভুক্ত যারা গত 12 মাসে মারা গেছেন বা যাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মাতসুই পারমাণবিক অস্ত্র বিলোপের

আহ্বান জানিয়ে একটি শান্তি ঘোষণা প্রদান করেন। তিনি বলেন, বিশ্বের নীতি নির্ধারকগণ, সুশীল সমাজ অবিলম্বে পারমাণবিক অস্ত্রের বিলোপ দাবি করছে। আর কতদিন আপনারা আমাদের হতাশ করতে চান? আপনারা নিশ্চয়ই বোঝেন যে পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহার মানব জাতির ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। নিশ্চয়ই এও বোঝেন যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ কেবল বহুপাক্ষিক প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রাথমিক দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার আবশ্যকতাকে স্বীকার আপনাদের করতেই হবে। প্রধানমন্ত্রী তাকাইচিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, জাপান তিনটি পারমাণবিক অস্ত্রবিরোধী নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার শিকার হওয়া একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ায় জাপান অবিচল থাকবে। এটাই আমাদের লক্ষ্য। বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ গুরুতর আকার ধারণ করছে। সম্প্রতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এটি আমাদের দেখিয়ে দিয়েছে যে পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার পথ মোটেই মসৃণ নয়। তবু ঠিক এই কারণেই আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। জাপান সরকার 2027 সালের এপ্রিল থেকে দুবছরের জন্য খাদ্যপণ্যের ওপর ভোক্তা কর কমিয়ে 1% করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই করের হার 8%। বুধবার মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই হ্রাস অনুমোদন করা হয়। করের হার 1% নামিয়ে আনার পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কর কার্যত শূন্য করার সুবিধাও প্রদান করা হবে। নীতিমালায় বলা হয়েছে, প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করতে সরকার সকল ব্যয় ও রাজস্বের উৎস পর্যালোচনা করবে। ঘাটতি পূরণের জন্য সরকার বন্ডের উপর নির্ভর করবে না। সরকার 2027 অর্থবছরের বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সময় একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বুধবার সাংবাদিকদের বলেন, আমরা সকল বিশেষ হিসাব, সরকারি তহবিল এবং এই জাতীয় বিষয়গুলোর একেবারে শুরু থেকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব। এই সংস্কারগুলোর মাধ্যমে আমরা প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারব, সেই বিশ্বাস আমার আছে। জাপান বিজনেস ফেডারেশন বা কেইদান রেনের প্রধান সাংবাদিকদের বলেছেন যে এই কর হ্রাস সামাজিক সুরক্ষা তহবিলের ওপর প্রভাব ফেলবে। সুৎসুই ইয়োশিনোবু বলেন, সরকারের উচিত সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা এবং তাদের উদ্বেগ নিরসনের চেষ্টা করা। তিনি আরও বলেন, আমি মনে করি সরকারের উচিত রাজস্বের বিকল্প উৎসগুলো স্পষ্ট করে জানানো। আমি এও মনে করি যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দুবছরের মধ্যে এই হ্রাস শেষ হওয়া খুব গুরুত্বপূর্ণ।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কুমামোতো জেলা সরকার জানিয়েছে, 28 জুলাইয়ের শক্তিশালী ভূমিকম্পে 38 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। জেলার দুর্যোগ মোকাবিলা সদর দপ্তর 7.1 মাত্রার এই ভূমিকম্পের বৃহস্পতিবার সকাল 7:30 পর্যন্ত নিশ্চিত হওয়া ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে। রবিবার থেকে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই সংখ্যার মধ্যে দুর্যোগ পরবর্তী কারণে মারা গেছেন বলে সন্দেহ থাকা এক ব্যক্তিও রয়েছেন। বৃহস্পতিবারের তথ্য থেকে জানা গেছে, এই জেলার 130টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে 6,899 জন ব্যক্তি অবস্থান করছেন। হরমুজ প্রণালীর একটি নৌপথ সম্পর্কে ইরান ও ওমান একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বুধবার বলেছেন, তারা একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করছেন। তিনি বলেন, উভয় পক্ষ পথটির ভৌগোলিক স্থানাঙ্কের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে, এই শর্তে যে কোনও তৃতীয় পক্ষ এই প্রক্রিয়ায় বাধা দেবে না। বাগাই জানিয়েছেন, ইরান প্রযুক্তিগত, নিরাপত্তামূলক এবং অন্যান্য বিষয়ে পর্যালোচনা করেছে। প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তিনি বলেন, এটি তাদের সামরিক আগ্রাসনের ফল। মুখপাত্র উল্লেখ করেন যে শুধুমাত্র ইরান ও ওমানের মধ্যকার এই সমঝোতা প্রণালীটিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করে না, কারণ যুক্তরাষ্ট্র এখনও নিরাপত্তার একটি হুমকি হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে থাকার মাঝে বেইজিং কর্তৃপক্ষ এখন বলছে যে তারাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তারা ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য তৈরি ড্রোনের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে। কর্মকর্তারা বুধবার এই বিধিমালা সম্পর্কে ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, ড্রোনের পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিসহ যেসব পণ্যকে বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য বলে গণ্য করা হয়, সেগুলো আরও কঠোর পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হবে। এছাড়া বেইজিং 6টি মার্কিন সংস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের বিরুদ্ধে দেশটির শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর আরোপিত তথাকথিত অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন করার অভিযোগ করছে চীন। এদেরকে চীনা সংস্থা ও ব্যক্তিদের সাথে ব্যবসা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে গৃহীত পদক্ষেপগুলো সামগ্রিকভাবে সংযত। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ আসরের 23তম পাঠে আমরা শিখব নিজের পছন্দ প্রকাশের অভিব্যক্তি।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম এখন একটি বিড়াল ক্যাফেতে এসেছে। সঙ্গে আছে তার বন্ধু আয়াকা এবং মাইক। মার্কিন নাগরিক মাইক নানা রকম হবি এবং জাপানিদের সাবকালচার বা পপ সংস্কৃতির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখে। বিড়াল ক্যাফে হচ্ছে এক অদ্ভুত ধরনের ক্যাফে যেখানে আপনি চা বা কফি পান করতে থাকাকালে বিড়ালদের আদর করে সময় কাটাতে পারেন।
0: তাহলে আসুন শোনা যাক 23তম পাঠের কথোপকথন।
2: কাওয়াই মিন্না গোহান ও তাবেতেইমাস।
3: হন্তো নি কাওয়াই নে, ওইদে ওইদে, ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি, ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু।
4: নেকো কাফে তে রিল্যাক্স দেকিরু ইয়ো নে।
0: প্রতিটি সংলাপের অর্থ এবার ব্যাখ্যা করা যাক।
1: বিড়ালগুলোর দিকে তাকিয়ে তাম বলল,
2: কাওয়াই,
0: কি সুন্দর। কাওয়াই মানে সুন্দর বা কিউট, মিষ্টি।
2: মিন্না গোহান ও তাবেতেইমাস,
0: এরা সবাই এদের খাবার খাচ্ছে।
1: জবাবে আয়াকা বলল,
3: হন্তো নি কাওয়াই নে,
0: আসলে খুব কিউট লাগছে দেখতে।
1: এরপর বিড়ালদের ডাকলো আয়াকা,
3: ওইদে ওইদে,
0: এই যে এদিকে এসো।
1: কাছে আসা এক বিড়াল ছানাকে আদর করতে করতে আয়াকা বলল,
3: ওয়াতাশি ওয়া কোনোকো গা সুকি,
0: এই বিড়াল ছানাটা আমার পছন্দ।
1: আরেকটা বিড়ালকে আদর করে তাম বলল,
2: ওয়াতাশি ওয়া কোনোনেকো গা সুকি দেসু,
0: আমার পছন্দ এই বিড়ালটা।
1: এই ব্যস্ততাহীন পরিবেশ উপভোগ করছে মাইক।
4: নেকো কাফেতে রিল্যাক্স দেখিরু ইয়ো নে।
0: বিড়াল কাফে ক্লান্তি দূর করে, তাই না? রিলাক্সু হল ইংরেজি রিল্যাক্স শব্দের জাপানি উচ্চারণ।
1: তাম বলল,
2: হন্তো দেসু নে,
0: সত্যি তাই।
1: এসব ক্যাফেতে রয়েছে নানা রকম বিড়াল, তাই পছন্দের যে কোনোটির সঙ্গে আপনি আনন্দময় সময় কাটাতে পারেন।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই বিড়ালটা আমার পছন্দ। এই বাক্যটির গঠন রীতি জেনে নিলে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন। বাক্যের শব্দার্থগুলো ব্যাখ্যা করা যাক।
5: ওয়াতাশি
0: মানে আমি, আর এর পরেই আছে পার্টিকেল ওয়া, যেটা দিয়ে টপিক বা মূল প্রসঙ্গ নির্দেশ করা হয়।
5: নেকো
0: অর্থ হল বিড়াল,
5: কোনো নেকো
0: মানে এই বিড়ালটি। এরপরে
5: স্কি দেস
0: কথাটির মধ্যে আছে একটি না বিশেষণ
5: স্কি,
0: যার অর্থ পছন্দ বা প্রিয় বা পছন্দ করি। এবারে আজকের পয়েন্ট, আপনি কি পছন্দ করেন সেটা বলতে চাইলে পছন্দের জিনিসটির নামের পর গা পার্টিকেল ব্যবহার করুন এবং এরপর বলুন
5: স্কি দেস।
0: যেমন বিড়াল বা
5: নেকো,
0: আপনার পছন্দের জিনিস হলে বলুন
5: নেকো গা স্কি দেস।
1: বুঝতে পেরেছি। তাহলে আয়াকা যখন বলেছে ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি বা এই বিড়ালছানা আমার পছন্দ, তখন সে একই অর্থ বুঝিয়েছে, তাই না? মানে বলছিলাম সে কিন্তু দেশ ব্যবহার করেনি।
0: হ্যাঁ, ঘনিষ্ঠ লোকজনের মধ্যে নৈমিত্তিক বা অনানুষ্ঠানিক কথাবার্তায় সাধারণত
5: দেশ
0: বলা হয় না, তাই সেক্ষেত্রে
5: স্কি দেশ
0: কথাটির পরিবর্তে কেবল
5: স্কি
0: বলতে পারেন।
1: তাম এবং আয়াকা দুজনেই বলেছে ওয়াতাশিওয়া মানে আমি, যদিও আমরা জেনেছি যে জাপানি বাক্যে সচরাচর আমি কথাটি উজ্জ্ব রাখা হয়, এখানে তা হচ্ছে না কেন?
0: লক্ষ্য করুন, এই পরিস্থিতিতে তারা দুজন কিন্তু যার যার নিজের ভিন্ন ভিন্ন পছন্দের কথা জানাচ্ছে। যেমন তাম বলেছে আমার পছন্দ এই বিড়ালটি,
5: ওয়াতাশিওয়া কোনো নেকো গা সুকি দেসু,
0: এবং এক্ষেত্রে তার নিজের পছন্দকে সুনির্দিষ্টভাবে আলাদা করতেই সে বাক্যের শুরুতে বলেছে
5: ওয়াতাশি ওয়া।
1: বন্ধুরা এবার শুনে শুনে বলুন,
5: স্কি দেসু, この猫が好きです。私はこの猫が好きです。
0: エバーポチュンデジニシェルコタバラハチェアムニティシャンラプシュニ
6: ー。食べ物は何が好きですか？
7: 寿司が好きです。
0: シャンラプエキバラハチェタンデカジャ
6: ー。食べ物は何が好きですか？
1: アプナーコンカバーポチュンド。
5: 食べ物
0: マニホロカバー。খাবার নিয়েই কথা হচ্ছে বলে খাবার হলো প্রসঙ্গ বা টপিক এবং এরপরে তাই টপিক নির্দেশক পার্টিকেল ওয়া ব্যবহার করা হয়েছে।
5: নানি
0: এটি একটি প্রশ্নবাচক শব্দ। আগে শিখেছি এর অর্থ কি।
5: নানি গা স্কি দেসু কা
0: মানে হলো আপনি কি পছন্দ করেন।
7: সুশি গা স্কি দেসু।
1: আমি সুশি পছন্দ করি।
0: সুশি এখন সারা বিশ্বে এক জনপ্রিয় খাবার।
1: বন্ধুরা প্রশ্নের উত্তর শুনে পরপর বলুন।
0: আপনার পছন্দের অন্য জিনিসের কথা বলা অনুশীলন করা যাক এবার। ধরুন বলতে চান আপনি মাঙ্গা বা কমিক পছন্দ করেন, তাহলে কি বলবেন? মাঙ্গা জাপানিতে উচ্চারণ হলো
5: মাঙ্গা।
6: মাঙ্গা গা স্কি দেসু। মাঙ্গা গা স্কি দেসু।
0: এবারে আজকের বোনাস বাক্য, এটি নেওয়া হয়েছে তামের একটি কথা থেকে।
2: হন্তো দেসু নে।
0: এখানে
5: হন্তো
0: কথাটির পূর্ণ রূপ
5: হন্তো
0: এবং এর অর্থ সত্যি, আসলেই।
5: হন্তো দেসু নে
0: মানে হলো সত্যি তাই। কারো মতামত বা অনুভূতির সঙ্গে আপনি পুরোপুরি একমত এমন বোঝাতে এটি বলতে পারেন।
1: বন্ধুরা এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
2: কাওয়াই মিন্না গোহান ও তাবেতে ইমাস।
8: হন্তো নি কাওয়াই নে। ওইদে ওইদে। ওয়াতাশি ওয়া কোনো কো গা স্কি।
2: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা স্কি দেসু।
4: 猫カフェってリラックスできるよね。
2: 本当ですね。
4: マイクと一緒にポップカルチャー。
1: マイケルソングポップ সংস্কৃতি এ অংশে আজ কথা হবে জাপানের বিচিত্র সব অদ্ভুত ক্যাফে সম্পর্কে।
0: জাপানে ক্রমশ গড়ে উঠছে এমন সব স্থান যেখানে শুধু খাদ্য ও পানীয় পাওয়া যায় না, রয়েছে আরও অনেক বাড়তি কিছু। আজকের স্কিটের বিড়াল ক্যাফে তারই একটা উদাহরণ। আবার যারা পেঁচা বা খরগোশ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওই ধরনের প্রাণী থাকা ক্যাফে।
1: এসব স্থানে গিয়ে প্রাণী সম্পর্কে একই ধরনের আগ্রহ থাকা লোকজনের সঙ্গে আপনি সহজেই বন্ধুত্ব করতে পারেন। সেজন্য খুব ভালো জাপানি না জানলেও চলবে, কারণ উভয়ের আগ্রহের বস্তু একই।
0: আরও বিচিত্র ধরনের ক্যাফের মধ্যে আছে ফুট বাথ ক্যাফে, যেখানে আপনি উষ্ণ জলে পা ভিজিয়ে রিল্যাক্স করতে পারেন। প্ল্যানেটেরিয়াম ক্যাফেতে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনে দেখানো আকাশের গ্রহ নক্ষত্র অবলোকন করতে পারেন। আর অ্যানিমে এবং গেমস নিয়ে যেসব ক্যাফে রয়েছে সেগুলোর কথা নাই বা বললাম।
1: অনেক রকম ক্যাফের কথা শুনলাম, আপনার কোনটা চাই? জাপানে বেড়াতে এলে আপনার পছন্দের ক্যাফে খুঁজে নিতে ভুলবেন না। কিন্তু
0: সহজে জাপানি ভাষার আজকের পর্বটি ভালো লেগেছে আশা করি।
1: তাহলে আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
9: This is NHK World, Radio Japan, Tokyo.